0: voorbereiden. Dus ik dacht dat jou kunt je geen mooie krijgen. Headlines van vandaag. Aatje Banatari, ik doe een keer koffie chai mee. Amsterdam is opgeschrikt door een zware explosie bij een appartementencomplex met fitnessruimte. 7 mensen raakten gewond en hulpdiensten zoeken nog naar mogelijke slachtoffers. Maar goed, ja. In ieder geval, mooi nieuws, Nahega. Nederland rouwt om het tragische fietsongeluk in Zeeland, waarbij 3 kinderen en een begeleider om het leven kwamen. Een 19-jarige man is aangehouden. Tennet waarschuwt opnieuw dat Nederland vanaf 2030 grotere risico's loopt op stroomtekorten als er niet snel maatregelen worden genomen. Stel je voor, Henji, zijn naam is Hemlok Reli. Zijn naam is Reli te Kabikabi. Stroom naar Raha. Nou, dan zit je daar. Geen panie. Koelkast na, Tjallehega. Kutsina, kutsina. Dus ik denk dat jullie allemaal... Ik ook kokolampu, tulonkin liertje. Of hoe noem je dat? Kaarsjes of zo. Zada, dat liert. Dus koop genoeg kaarsjes voor in huis. Want het kan zijn, elk moment... Kitor garmetje raak naar Higa. Ik wil jullie niet bang maken, hoor. Maar hoizeke hega, hoizeke hega. En de WK-koortse neemt toe. Het grootste WK-voetbal ooit officieel is van start gegaan. Welkom, welkom aan een goede middag.
1: Goedemiddag, Lloyd. Kan je zeggen?
0: Mooi, mooi. Ik hoor...
1: चिराग चाहे घर में है चाहे ना लोई उजाला तो है उजाला तो है उजाला के तू बार दे चिराग बुता दे ना देख ले तो तू खाली उजाला के बार दे
0: तू खाली उजाला के बार दे एंड ऑन सब अंधेरा दोन
1: और खाली है
0: मैं नास उजाला गुडमिदाग नास उजाला उजाला के हर हर हर एक घर में चाहिए होए के En ik ga ervan uit dat...
1: Uto chahiga, uto verplicht heiga.
0: Verplicht, verplicht.
1: Toen na karieta hamlok gussadja be. Hamlok rovela be. Roide be ekdam.
0: Maar sabse barka ujala tor ghar mein ke heiga?
1: Ma kendra, denk ik.
0: Ja, toch? Je Lakshmis.
1: Nou ja, niet alleen Lakshmis, maar überhaupt de kinderen.
0: Ja. En je vrouw. En je vrouw.
1: Usabke bina ghar wa sona lagega.
0: En je vrouw natuurlijk, hè?
1: En natuurlijk, ja. Zo naar Oena Raha, dat kan je zeggen. Dat kuch naar Raha.
0: Dat kuch naar Chalet. Kuch naar Chalet.
1: Dus daar, uto shuruwaat hai ga, jaar.
0: Ja.
1: Hè? Dat ook haar maai baap ke hem dhanbaat deila. Ki apen bichia hame deise. Ook haar maai baap hame bichia na deva. Ta hamar ghar kaise basat.
0: Dus dat. Dus dat. Haar ik saasasur ke bhi chahenga. Hè?
1: माय बाप के धनबाद देवे के
0: धनबाद देवे के तो
1: सौखांदी देगा है
0: हम सुशी से तू एगो कविता से शुरू करी मत है
1: हां एक सोटू कविता रहा
0: एक सोटू कविता रहा बस वा मोय मोय बस वा मोय
1: मां सब घर के चिराग तो बुता दे मुझे थर हाल न हो के दो तू घर के सब चिराग बुता दे खाली उजाला बार दे रोशन ही रोशन तोर घर में
0: रोशन ही रोशन तोर घर में हो जाएगा
1: दो और चलिए
0: नया
1: खाली ज्ञान के बाद खाली ज्ञान के बाद
0: बगिन यू ऑल टू लख
1: देख ले दो 12 juni hoor je luid, kalia WK शुरू हो गया
0: था WK शुरू हो गया है दिस कोर्ट सो हो गया धीरे-धीरे
1: देख ले कि ना तकले कुछ
0: थोड़ा मनी तकली है
1: बगिन ओके मुझे नोक इन कोमा
0: एक मुझे नोक इन कोमा या मुझे नहीं चाहिए रात के रहे ना सवेरे रहे ए सुनना रस्तो भी जाएं भी करे के तो ये मुझे कुछ रस्त
1: है मतलब द मोस्ट मेंसो मुझे तो नोक इन कोमा नेचुरली नीदरलैंड के खेल जोन बाद दर गाँव ना कैक जोर तौर से एंड द रेस्ट या गट नहीं आल्टेड लुक
0: नहीं
1: है 12 बजे रात के 1 बजे सवेरे 3 बजे सवेरे इज बेस्ट वेल लास्टक है राइट
0: Dus die nu is zoete ke pari aur ratya ke jaage pari.
1: Wordt een moeilijk schema. Hè? Wordt een moeilijk schema. Het gaat mij ook niet helemaal lukken, hoor, Lloyd. Het is best wel een, hè?
0: Ja.
1: Een opgave. Kan je opening trouwens raha?
0: Ja.
1: Ham dekli wel?
0: Ja, ham dat. Ham wedstrijd op hem inschakelen. Maar niet opening. Maar kan je zeggen, opening maar.
1: Opening ham dekli, behoed moeilijk, moet ik zeggen.
0: Ja, wat vond
1: ik
0: jij
1: vond
0: mooi?
1: Ik vond het heel gezellig. Nou ja, dus... Latijns-Amerikaanse liedjes.
0: Oké, okay. Dai
1: Dai. Spaanstalen, dat soort dingen. Vond ik mooi. Die artiesten vind ik leuk. Yeah. Burna Boys was erbij.
0: Yeah, yeah. Shakira was erbij.

यू आर उजाला रेडियो के वही प्रोग्राम कॉफी चाय शुरू हो गया है। उजाला कॉफी चाय मेरा शो, वेलकम ऑफ दिस फ्राइडे मेरा। थोड़ा से बारिश है मार ई वीकेंड मोई वीकेंड रहेगा एंड फोराल नतुलक वही का शुरू हो गया तो कोई ना इधर उधर जाएगा ना ना ना। मेस्ट मेंस सेंट टाइस कोई ना वकांसी से जाएगा। Het zijn mooie tijden. En ik hoop natuurlijk dat we met z'n allen een mooie week gaan beleven. Heel veel plezier zullen hebben om naar voetbal te kijken. Met z'n allen. You are Ujala's Coffee Shy Middagshow. Oranje programma bij Anand Chandrika Singh uit de jaren. Hamar is daar in kleed. Hij is er zometeen hier in de studio. Ik hoop dat hij snel in de studio komt, want... Ja, natuurlijk hebben we heel veel te bespreken. Aanske programma. Aur aanske programma bhi hum feliciteer karila sabhi ko jin log ki aaj janmadin hai, salgrah hai, jo bhi khushiyan hai aapke ghar par, sabhi ko hamari taraf se badhai, shubhkamna pesh kar rahe hain. And in het bijzonder wil ik feliciteren Titia ke verjaardag rakhna. Titia, van harte gefeliciteerd. Ja, Hamna Janet die Kitor kan niet van Jari Raha. Maar ja, bij deze weten we dan dat jij op 11 juni jarig bent. Dus Titia, jij wordt vandaag in een zonnetje gezet. De Rujala Radio. Hamloke wie, Jabberjus fan, hè, toch, Titia? Fijne dag. Kan ja hopelijk toe op een mooie verjaardag manele hè. Aurage bi, verjaardag manele. Weekend bij verjaardag manele. Nou ja, elke dag eigenlijk. मेरे सपनों की रानी कब आएगी तू? एंड या ढेर जने भी सोचे तो ऑल दी मन दी सिंगल मन फ्राई गजल मन ओ भी सोचो कि हमारे दुनिया में कब आएगा सपनों की रानी।

0: भैया मेरे सपनों की रानी कब आएगी, तो अभी आपने सुने हैं उजाला रेडियो के जरिए पेश किया गया है। और आज की प्रोग्राम में या दिमान इस दिमाने सुना स्नेल बहुत स्नेल है आज का या सीकर फुटबलवा के कारण से वो आज स्नेल है गया। Maar hij moet even hier settelen, dus zijn microfoon moet hij goed zetten. Zijn koffietje, komt zijn koffie eraan? Oh, oké, ja, ik hoor het al, die koffie komt eraan. Dus aan en toe, raam ze berdja. Or, namelijk bij Bodin ze door in de zaken liggen, want die hebben weer ons een paar dagen gelaten. Maar als ik headlines hem ook zo naar het want hij moet zich even voorbereiden. Dus ik ga jou een keer mooi zeggen. Headlines van vandaag. Als je baan het daar, ik doe een keer koffie chai mee. Amsterdam is opgeschrikt door een zware explosie bij een appartementencomplex met fitnessruimte. 7 mensen raakten gewond en hulpdiensten zoeken nog naar mogelijke slachtoffers. Maar goed, ja. In ieder geval, mooi nieuws naar Hega. Nederland rouwt om het tragische fietsongeluk in Zeeland, waarbij 3 kinderen en een begeleider om het leven kwamen. Een 19-jarige man is aangehouden. Tennet waarschuwt opnieuw dat Nederland vanaf 2030 grotere risico's loopt op stroomtekorten als er niet snel maatregelen worden genomen. Stel je voor, hein, stroom naar de ha. Nou, dan zit je daar. Geen panie. Koelkast na, tjallega. Kutsjena. Dus ik denk dat jullie allemaal... Ik ook kokolampu tulonkin liertje. Of hoe noem je dat? Kaarsjes of zo. Zada dat liert. Dus koop genoeg kaarsjes voor in huis. Want het kan zijn, elk moment... Kitor garmetje raak naar higa. Ik wil jullie niet bang maken, hoor. Maar hoi zeker. En de WK-koortse... En de WK-koortse neemt toe. Het grootste WK-voetbal ooit officieel is van start gegaan. Welkom aan een goede middag.
1: Goedemiddag, Lloyd. Kan je zeggen?
0: Mooi. Ik hoor...
1: चिराग चाहे घर में है चाहे ना लोई, उजाला तो है, उजाला के तू बार दे, चिराग बुता दे, ना देख ले तो, तू खाली उजाला के बार दे,
0: तू खाली उजाला के बार दे,
1: सब अंधेरा दोन, और खाली है,
0: मैं नास उजाला, खुदमिलाग, नास उजाला, उजाला के हर हर हर एक घर में चाहिए होए के
1: हम लोग रोवे लबे रोई देबे एकदम
0: सबसे बड़का उजाला तोर घर में के हैगा
1: मकेंद्र देंक एक
0: या तो ये लक्ष्मी
1: नहीं यार नहीं ताली लक्ष्मी मां इवरहोप्ट केंद्र
0: या
1: ये फ्राउ उस सब के बिना घरवा सोना लगेगा
0: ये फ्राउ नतीलक है
1: Natuurlijk, ja. Zo na una rata kaise, ta kuch na rata.
0: Kuch na chalet.
1: Dus daar, uto shuruwaat hai ga, jaar.
0: Ja, hè.
1: Ta okar maai baap ke hem dhanbaad deila. Ki apan bitkia hame deise. Okar maai baap hame bitkia na deva, ta hamar ghar kaise basat.
0: Dus dat. Har ik saasasur ke bhi chahenga, hè.
1: माई बाप के
0: धनबाद देवे के धनबाद देवे के तो
1: सौखांदी देगा है
0: हम सुशी से तू एगो कविता से शुरू करी मत है
1: हां एक छोटू
0: कविता रहा बस मोय
1: सब घर के चिराग तू बुता दे मुझे थर हाल न हो के दो तू घर के सब चिराग बुता दे खाली उजाला बार दे रोशन ही रोशन तोर घर में
0: हो जाएगा
1: देख ले दो और खाली है
0: नया
1: खाली ज्ञान के बाद
0: बखनी आल तो लगा
1: देख ले दो 12 यूनी होई गए लोग कल यहां वेका शुरू होई गए
0: तो कोर्चवा होई गए धीरे धीरे
1: देख ले कि ना तकले कुछ
0: थोड़ा मनी तकली है
1: ik
0: moet er nog inkomen ja maar je
1: neemt probleem
0: raad keer rehe na sabere rehe ey sunna rusto abhi je hem bhi kareke to je moet ook een beetje rusten
1: zeker maar de meeste mensen moeten er nog inkomen natuurlijk Nederland ke khel jon baad daar gaan we naar kijken
0: ja
1: jor tor se en de rest ja gaat niet altijd lukken
0: नहीं
1: है, 12 बजे रात के 1 बजे सवेरे 3 बजे सवेरे इस बस वाला तक है
0: रोहित दिस दिनवा के सूते के परी और रतिया के जागे के परी
1: वर्त वर्त मुइलक स्कीमा है वर्त मुइलक स्कीमा अत गाट मैं ओक नीट हेलमाल लुक रोहित इट इज बेस्ट वेल एन है एन ओपगावे कलिया ओपनिंग ट्रोंस रहा
0: या
1: हम देखली वेल
0: Ja, ham nata. Ham wedstrijd op hem inschakelen, maar niet de opening. Maar kijk eens naar de opening.
1: Opening van de clip, behoed moeilijk, ja, moet ik zeggen.
0: Ja, wat vond jij mooi?
1: Ik vond het heel gezellig. Nou ja, dus Latijns-Amerikaanse liedjes.
0: Oké, okay. Die, die.
1: Spaanstalig, dat soort dingen. Vond ik mooi. Die artiesten vind ik leuk. Ja. Burna Boys was erbij.
0: Ja, ja.
1: Shakira was Shakira. Erbij. Heel snel achter elkaar.
0: Spectaculair.
1: En liedjes en sowieso.